0: 2-1 at the County Ground Taunton in England last night. India set a target of 181 runs against England. In reply, England scored 184 for 4 in 18.3 overs. And that is the end of this news bulletin.
1: শুনুথিলে হিন্দি এবং ইংরাজীতে সম্বাদ আকাশবাণী দিল্লি কেন্দ্রর আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু বর্তমান প্রচার করছু সুমধুর গীত এবং স্থানীয় খবরক নিয়ে বিশেষ কার্যক্রম খোলা ছরকা।

0: শ্রোতা বন্ধু, বর্তমান সময়ের যে টিকি পূর্বর কইলি কাল বৈশাখী কথা, খরার কথা, গ্রীষ্ম তাতির কথা, এ তো চালিব। কিন্তু এই সময় অর্থাৎ খরা বর্ষার মঝি মঝিয়া পাগরে স্বাস্থ্য টিকি খারাপ হবার সম্ভাবনা বেশি থাকে। থন্ডা পানীয়, ফ্রিজ পানি এবং পাচিলা আম্ব অধিক খাইবা ভাল লাগে, খাইবাকে ভাল লাগে, কিন্তু স্বাস্থ্য খারাপ হয়ে যায়। এই দিনগুড়িকরে প্রবল গরম এবং গুড়গুড়ি যোগুঁ শরীরের বহুত স্বেদ বাহারি যায়, যাহাদ্বারা দেহের জলীয় অংশ কমি যায় বা ডিহাইড্রেসন হয়ে থাকে। এই সময় আম খাদ্যপেয় উপরে বিশেষ ধ্যান দেওয়া জরুরি। খরাদিনে সবুঠার উত্তম এবং অমৃত সমান হচ্ছে আমরা প্রিয় পখাড় ভাত, তা সহ দহি পখাড়, শাগ ভজা, বড়ি চুরা হলে তো আহরি সুন্দর। এ শরীরকে থন্ডা রখে। স্পাইসি তেলিয়া খাদ্য জমারু খাঁতুনি। এ ব্যতীত প্রচুর পরিমাণের পানি পিঁতু। দহি পানি, ঘোল দহি, লেম্বু পানি, বেলপণা এবং মাঠিয়ার পানি ব্যবহার করতু। বজারে মিলুথিবা কৃত্রিম থন্ডা পানীয় বদলরে প্রাকৃতিক নড়িয়া পানি কিংবা তরভুজ, কাকুড়ি আদি ফল খাঁতু, যা শরীরকে শক্তি দেব। ছোট পিলা এবং বৃদ্ধ মানুষ দুইপহর সময় বাহারক ছাড়ন্তু নাই। জীবন অমূল্য, তেণু সতর্কতা হি আমার সুরক্ষা। আসন্তু স্বাস্থ্য কথা পরে মনকু টিকি হালকা করিবা আও শুনি নেবা পরবর্তী গীত। তা পূর্বরু নিজিবা এক সূচনা।
1: নমস্কার, মে হু কৈলাশ খের ও আকাশবাণী কে সভি শ্রোতাও কো মেরা বারম্বার প্রণাম। ওর ভারত কি সেনা কো সমর্পিত ইয়ে মেরা গীত ভারতীয় সেনা, যো তিনো সেনাও কো সমর্পিত হ্যায়, হর দেশবাসী কো সমর্পিত হ্যায় তথা ভারত কে হর সৈনিক কো সমর্পিত হ্যায়, প্যারামিলিটারি কে অর্ধ সৈনিক বলোঁ কে হর সৈনিক কো সমর্পিত হ্যায়, রক্ষা মন্ত্রালয় সে লেকর দেশ কে এক এক নাগরিক কো ইয়ে গীত সমর্পিত হ্যায়। হামারে দেশ কি ভাবনাও কে অনুরূপ হামারি ভারত কি সেনাও কে গৌরব কা গান ওর স্তুতি হি ইয়ে গীত হ্যায়। রগ রগ মে জোশ ভর দেনে ওয়ালা ইয়ে গীত হামারে হর ভারতীয় কো সমর্পিত করতা হুঁ। মে হুঁ আপকা কৈলাশ খের।
2: अदम्य शक्ति एवं शौर्य की पहचान है भारतीय सेना, जल थल गगन की रक्षा का वरदान है भारतीय सेना, हर संकट का समाधान है भारतीय सेना, भारत का गौरव है, स्वाभिमान है भारतीय सेना।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: ভাবে সুরক্ষিত ও সামাজিক ন্যায়সঙ্গত গ্রাম পঞ্চায়েত বর্গরে গঞ্জাম জেলা পোলসরা ব্লকর মন্দার গ্রাম পঞ্চায়েত দেশে যুগ্ম দ্বিতীয় স্থান অধিকার করেছে। নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার বর্গরে গঞ্জাম জেলা পরিষদ দেশে দ্বিতীয় স্থান অধিকার করেছে। কটকরে আজি এমএসএমই গুড়িক পাই জরুরীকালীন ক্রেডিট লাইন গ্যারান্টি যোজনা ইসিএলজিএস 5.0 সম্পর্কিত এক সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়ে যাইছে। এই যোজনার এমএসএমই ইউনিটগুড়িক স্বল্পকালীন আর্থিক আহ্বানগুড়ি দূর করা, নিযুক্তি সুরক্ষা সুনিশ্চিত করা এবং শিল্প কার্যকলাপে নিরন্তরতা বজায় রাখবেন সহায়ক হব। এর জরিয়ে পুঞ্জির বৃদ্ধি সহ সূক্ষ্ম ক্ষুদ্র এবং মধ্যম উদ্যোগগুড়িক বর্তমানের আর্থিক আহ্বান বর্ধিত খরচ এবং বজারর অনিশ্চিততা দূর করিবারে সহায়ক হবে। এহা মাধ্যমে নিযুক্তি সৃষ্টি এবং ব্যবসায়িক কার্যকলাপে দীর্ঘস্থায়িত্ব বজায় রাখবেন সহায়ক হওয়া সহ রাজ্যের শিল্প ও আর্থিক বিকাশ ত্বরান্বিত হব বলে সরকার পক্ষ কুযাই। জ্যেষ্ঠ মলমাস তৃতীয়া তিথিরে আজি পুরী শ্রীমন্দিরে মহাপ্রভুঙ্কর বনকলাগি নীতি অনুষ্ঠিত হব। মহাপ্রভুঙ্ক এই শৃঙ্গার গুপ্ত নীতি পাই আজি সন্ধ্যা 6টারু রাতে 10টা পর্যন্ত সর্বসাধারণ দর্শন বন্ধ রহিব বলে শ্রীমন্দির প্রশাসন পক্ষরু সূচনা দিয়া যাইছে। অপরাহ্নরে দ্বিতীয় ভোগমণ্ডপ নীতি শেষ হওয়া পরে মহাপ্রভুঙ্ক বনকলাগি নীতি আরম্ভ হব। দত্ত মহাপাত্র সেবকমানে ঠাকুরঙ্ক শ্রীমুখ শৃঙ্গার করিবা পাই গর্ভগৃহকু প্রবেশ করিবে। বনকলাগি পাই হিঙ্গুল, হরিতাল, শঙ্খ, কেশর, কর্পূর, কইঁথ অঠা, কস্তুরী এবং কলা আদি ব্যবহার করা যাবে। মহাপ্রভুঙ্কর এই নীতি দ্বারা শ্রীঅঙ্গর শ্রীবৃদ্ধি ঘটিথায়। শারীরিক ও মানসিক স্বাস্থ্যরক্ষা এবং পরিবেশ সংরক্ষণ নিমন্তে সাইকেল চালনাকু প্রোৎসাহিত করা উদ্দেশ্যে আজি বিশ্ব সাইকেল দিবস পালন করা যাচ্ছে। সুস্থ জীবনশৈলী এবং প্রদূষণমুক্ত পরিবেশ বিকাশে সাইকেল চালনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের 2018 প্রতিবর্ষ জুন 3 তারিখক বিশ্ব সাইকেল দিবস রূপে পালন করা নিমন্তে নিষ্পত্তি নেওয়া। চলিত বর্ষর বার্তা রয়েছে সবুজ ভবিষ্যৎ পাই সাইকেল চড়াইবা। সাইকেল গমনাগমন ও পরিবহন ক্ষেত্রে সবুঠার পুরোনা এবং জরুরী মাধ্যম ভাবে পরিগণিত হয়ে আসুচি। ভদ্রঠারে বিশ্ব সাইকেল দিবস পালিত হয়ে যাই। 16 নম্বর জাতীয় রাজপথ নলাঙ্গ আদমপুর যুব সাইকেল আরোহী মানে যাই ভদ্রক জেলাপাল কার্যালয়ে পৌঁছে। সাইকেল চলাইলে প্রত্যেক ব্যক্তি সুস্থ ও নিরোগ জীবনযাপন করিপারিবার বার্তা নিয়ে সাইকেল আরোহী মানে সহর পরিক্রমা করে। নবরঙ্গপুর জেলাপাল কার্যালয়ে রবি ধান সংগ্রহ প্রক্রিয়া নিমন্তে এক বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। অণধান জমির পঞ্জীকরণের সম্পৃক্ত ল্যাম্পসগুড়িক বিরুদ্ধে আবশ্যক কার্যানুষ্ঠান গ্রহণ করা বিভাগীয় অধিকারী মানুষ জেলাপাল নির্দেশ দিয়েছেন। যোগ্য পঞ্জীকৃত চাষীঙ্কু ধান ক্রয় করা উপরে গুরুত্ব দিয়া যাই। ধান কিনা সময় যদি কৌশি চাষী অসাধু উপায়ে ধান মন্ডি আনতে সে বিধে কার্যানুষ্ঠান নিয়ে বলে বৈঠক জনাপড়ি। অতিরিক্ত জেলাপাল প্রমোদ কুমার পুষ্টি, জেলা মুখ্য কৃষি অধিকারী সমেত বিভাগীয় অধিকারী বৈঠকের উপস্থিত লে। নুয়াপড়া জেলা সদর ব্লক অন্তর্গত সালিয়া গ্রাম পঞ্চায়েতের সালিয়া সেবাশ্রমে জেলা আইন সেবা প্রাধিকরণ আনুকূল্যে আইন সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়ে যাই। এতে নালসা দেয়মুক্ত হেল্পলাইন নম্বর 1500 জাতীয় আইন সেবা প্রাধিকরণ পোর্টালে পোক্সো আইন অধিনিয়ম উপরে আলোচনা হয়েছে। পাণিপাগ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসন্তাকালি কেরল স্পর্শ করা নেই ভারতীয় পাণিপাগ বিভাগ আকলন করেছে। পাণিপাগ বিভাগের সূচনা অনুসারে এলনিনো প্রভাবর মৌসুমী বায়ুর অগ্রগতি মন্থর রয়েছে। পাণিপাগ বিভাগের মহানির্দেশক ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র কহিছন্তি এলনিনোর প্রভাবে মৌসুমী জনিত বর্ষা কম হয়েপারে। জুন সেপ্টেম্বর মাস মধ্যে বর্ষা কম হবার সম্ভাবনা রয়েছে।
1: দক্ষিণ ওড়িশা এবং কেন্দ্রীয় ওড়িশায় সামান্য কিংবা সামান্য অধিক বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। জুন সেপ্টেম্বর মাস কথা আমি পূর্বানুমান বর্তমান করছু, পরে পুঁ পূর্বানুমান দিয়াযিব প্রত্যেক মাস ভিত্তরে। এখন তো যদি বর্ষা হয়ে ভারতবর্ষে তাঠু কম বর্ষা হব, তাকে বিলো নর্মাল ক্যাটেগরি কুযাচ্ছে। পরিমাণাত্মক ভাবে আমি কইছু যে 90% বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে।
0: আসন্তা 24 ঘণ্টা মধ্যে বিজুড়ি ঘড়ঘড়ি সহ বর্ষা হওয়া নিয়ে প্রায় সমস্ত জেলা পাণিপাগ কেন্দ্র পক্ষ সতর্ক সূচনা জারি করা। মুখ্য সম্বাদ পুনি থরে। বিপর্যয় পরিচালনা বিপদ হ্রাস নেই পুরীরে আরম্ভ হেলা ব্রিক্স রাষ্ট্রসমূহ বৈঠক। ভুবনেশ্বরে প্রতিষ্ঠা হব প্রথম গ্রিন হাইড্রোজেন ব্যবস্থা, সমীক্ষা কলে বিভাগীয় সচিব। পঞ্চায়েতরাজ মন্ত্রণালয় পক্ষর আজ প্রদান করা জাতীয় পঞ্চায়েত পুরস্কার এবং সবুজ ভবিষ্যৎ পাই সাইকেল চালনার বার্তা নিয়ে আজ পালন করা যাচ্ছে বিশ্ব সাইকেল দিবস। আঞ্চলিক সম্বাদ বর্তমান পাই এটিকে, পরবর্তী সম্বাদ শুনিপারে

0: শ্রোতা বন্ধু, আমি সবুবেলে আম পরিবেশকু পরিষ্কার পরিচ্ছন্ন তথা সফা সুতরা রাখিবা, নিরোগ জীবন জিইবা পাই সুস্থ পরিবেশ নিহাতি দরকার। পুনি যদি অলিয়া আবর্জনা পরিবেশরে জমে আমার স্বাস্থ্য হানি হব। বর্জ্যবস্তুর সঠিক পরিচালনা নকলে উভয় গাঁ ও সহরর বাতাবরণরে এহার কুপ্রভাব পড়িব। আমি জানিছে বর্জ্যবস্তুকু পুনঃচক্রণ কলে এথুরু শক্তি উৎপন্ন হুয়ে। বিদ্যুৎ শক্তি হেউ কিংবা আধুনিক প্রক্রিয়ারে পুনঃচক্রণ করি দরকারী জিনিস সৃষ্টি করিবা হেউ। এমিতি অনেক উপাদেয় সামগ্রী তৈরি করিবারে এহা সহায়ক হেব। আমকু খালি এহার সঠিক বিনিযোগ জানিবা দরকার। তেবে সহরী স্বচ্ছতা বজায় রাখিবারে বর্জ্যবস্তু পরিচালনার ভূমিকা সম্পর্কে আসন্তু শুনিবা এক আলোচনা। আলোচনা করুছন্তি রুচির কুমার পাণিগ্রাহী।
1: সহরী স্বচ্ছতা বজায় রাখিবার বর্জ্যবস্তু পরিচালনার ভূমিকা উপরে টিকে আলোকপাত করিবা। তা পূর্বরু টিকে খালি সহরী সমস্যা উপরে টিকে খালি আলোকপাত করিবি, তারপরে বর্জ্যবস্তুকু যিবা। রাজ্য ও দেশর জনসংখ্যা বড়িবা সঙ্গে সঙ্গে লোকমানকর কামধন্দা অন্বেষণ হেউ বা শিক্ষা স্বাস্থ্যর সুবিধা পাই হেউ লোকমানে সহরমুখী হেউছন্তি। পরিসংখ্যান অনুযায়ী ওড়িশার এই 2024 মসিহার মধ্যভাগ এই জুন মাস সুদ্ধা জনসংখ্যা 4,72,00,000 পৌঁছিলাণি। যদি আমি দেখিবা যে দেশর 11তম জনবহুল রাজ্য অটে ওড়িশা এবং জাতীয় জনসংখ্যার 3.30 অটে, এবং যদি আমি দেখিবা ওড়িশার সহর মানকর জনসংখ্যা হলো 7-8 মিলিয়ন, যেটাকি আমি টোটাল জনসংখ্যার 17% বলে অনুমান করা হচ্ছে। তবে কথা হচ্ছে এতে সংখ্যার লোক সহরক পছন্দ করছেন যেকোনো কারণর হো না কাহিকি, সহরের ভিত্তিভূমি থাকা আবশ্যক। সহরের এত বড় জনসংখ্যা লোক রহিবার পরিবেশ এবং অন্যান্য সব ভিত্তিভূমি সুদৃঢ় হলে এমানে সুরক্ষ রহিপারে, কিন্তু সহরের অধিকা লোক যোগু তাঙ্কর ব্যবহার পাই দরকার হোথবা বিভিন্ন জিনিস আর্টিকেল যাহা বি হোক, খাদ্য ঠু আরম্ভ করি বস্ত্র ঠু আরম্ভ করি তেমনি নীতি দিনিয়া ব্যবহার করুথবা জিনিস সবু ব্যবহার দ্বারা তাকু ওয়েস্ট হেলে কিংবা পুরোনা হেলে কি নষ্ট হেলে কোটি পকেইবা, ইয়ে গোটে সমস্যা যেটা কি যদি ঠিক সে তাকে পরিচালনা করা নযায় এই বর্জ্যবস্তু গোটা বিভিন্ন প্রকার সমস্যা আনি পৌঁছাইব। তবে বর্জ্যবস্তু সহরী চলনরে প্রমুখ সমস্যা সৃষ্টি করুছি। এর স্বচ্ছতা মুন্ডবিন্ধার কারণ অটে। সর্বসাধারণ জায়গায় অলিয়া পকেইবা রাস্তা কড়ে হোক কিংবা পানিরে হোক কিংবা কোটে খালি দেখিলে অলিয়া পকেই দেওয়ার অভ্যাস হোক, এদ্বারা হচ্ছে কোণ না অনেক স্বাস্থ্যগত পরিবেশ জনিত সমস্যা সৃষ্টি হচ্ছে। তেমন সহর স্বচ্ছ রক্ষা বর্জ্যবস্তু পরিচালনা একান্ত আবশ্যক অটে। তবে কথা হচ্ছে বর্জ্যবস্তু পরিচালনার আমি কোণ পাইবা, আমি মুখ্যত তিন ভাগে বিভক্ত করিবা বর্জ্যবস্তু পরিচালনা। প্রথম কথা হচ্ছে স্বাস্থ্য নিরাপত্তা পাইবা, সিস্টমেটিক ভাবে বর্জ্যবস্তু সংগ্রহ করিবা, যথা অলগা অলগা ভাবে শুষ্ক ওয়েস্টেজ কিংবা বর্জ্যবস্তুকে অলগা ওদাকে অলগা রক্ষা দ্বারা আমি তাকে সংগ্রহ করার সুবিধা হব, যাদ্বারা কি সংক্রমণ জনিত রোগ দূষিত জল ও মাটিকে মধ্য সে রক্ষা করিব। দ্বিতীয়

0: লেকড়ু দাদা, জোহার জোহার।
1: হ্যাঁ চৈতু, জোহার জোহার জোহার তেরে বাবু।
0: হ্যাঁ দাদা,
1: যেনটা তোরে খরা হচ্ছে যে বাপরে।
0: হয়ে হয়ে দাদা, যেটা হচ্ছে কেঁ করছু ক, ঘরে রই হবার নেই আর ভোটানে রহি হবার নেই।
1: হই কেঁ করমা ক, যেনটা সময়া হেলে ফুনি রে বাবু, আমকে সেনটা তো জাগতি আর রবাকে পড়বা না।
0: হয়ে হয়ে দাদা,
1: মোর পিলা বেলু রে বাবু, এনতা তো মুই তপত নেই দেখিতে বল।
0: হয়ে দাদা, আজকাল যেন হিসাবে ই যেন পাক হচ্ছে দাদা, কেঁ দেখছু যেন খরা জি।
1: হই খরা তো তার হিসাব নে চালিছে বল, আমকে ফুনি জাগতি আর হবাকে পড়বা
0: পড়বা।
1: হ্যাঁ
0: হই,
1: যে খরা নু কেনতা করি আমি রক্ষা পায়মা বলনু, বিশেষ করি বলনু তোর ন বোঝানু সন্ধ্যা চার বোঝা পতে।
0: হয় দিন বেলা জহ খরা হুচি
1: হে সময়াথি বাহারকে নেই যিবার কথা।
0: হই
1: তেনকে ভিড় ভাড় পড়ুছে বলি করে যদি বাহারবু বইলে ফুনি
0: হ্যাঁ
1: গামছা গুটে ধরিথিবু, প্যান বোতলে ধরিথিবু, ছতা গুটে ধরিথিবু, চপল সারে পিন্ধবার নেই পাসরিবু। হ্যাঁ
0: হই
1: এনটা টিকে জাগতি আর হবাকে পড়বা।
0: তার সঙ্গে দাদা, সুতি কপড়া পিন্ধবার কথা।
1: হই বাবু, তুই মনে কথা ওটা কহিলু, দেখনু জীবন থিলে জীবকা বলছ।
0: হই হই হই,
1: জীবন আছে বলি করি আমি নানাদি কথা বিচার করুছু, মনে করি বঁচুছু আর চলুছু, চাষবাস ফোনি করুছু।
0: হই দাদা,
1: যে রে বাবু, যেনটা দিন দুনিয়া হেলা না বললু, দেখ ই পাখর বাটকে যিবার লাগি ফোনি বললু। আজকাল তো মুই দেখুছি আমার গাঁর পিলা মানে বল ফটফটি গাড়ি ব্যবহার করুছন আর যৌছন।
0: হই
1: হ্যাঁ,
0: যাই গলে তো গাড়ি ধরি করি গলে
1: গলে।
0: হই
1: হ্যাঁ দেখনু, যেনটা মহরক হেলা নাই পেট্রোলর দাম। হ্যাঁ আমকে বি সেনটা বললু ব্যবস্থা করবাকে পড়বা। হ্যাঁ
0: হই
1: দেখনু, দিন থিলা সবকর ঘরে দুই দুই তিন তিনটা সাইকেল থিলা।
0: হই হই হ্যাঁ,
1: আমি তো সাইকেল থেকে ফুনি চাষ কাম করেছিল না।
0: হই দাদা, হেতির লাগি তো দাদা, আজকালে দেখ সবু লোকর দেহি পা মানে বনে থিলা, গাগর মজবুত থিলা। হ্যাঁ রোগ বেমার নেই হুতে।
1: হই বাবুরি, এজ হচ্ছে নাকি বিশ্ব বাইসাইকেল দিবস। হ্যাঁ
0: হ্যাঁ
1: বুঝলু,
0: বনে দিনে দাদা
1: বলে ওয়ার্ল্ড বাইসাইকেল ডে বলুছ। হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ, হেতির লাগি তুই সাইকেলর কথা কইলু বল।
1: হই
0: হই হই,
1: দেখনু ই পাখর আখর যিবার আসবার বেলকে যদি তুই সাইকেল ব্যবহার করবু বলে গাগর ফুনি বনে রহবা। হ্যাঁ আর খরচা বি কমবা।
0: হই
1: সে খরচাকে যদি জুড়বু বলে বাবু, তুই হে পয়সাকে সঞ্চয় ফুনি করি পারবু।
0: হয় হয় দাদা,
1: গাগর ফুনি বনে রহলা, পয়সা দুইটা হাতকে আইলা, কেতে বুড়িয়া কথা দেখ।
0: হয় ব্যায়াম কে ব্যায়াম হেলা, আর ইয়ারে পয়সাকে পয়সা বঁচলা,
1: পয়সাকে পয়সা বঁচলা।
0: ঠিক কথা দাদা।
1: হ্যাঁ তো তোর ভলিয়া যেন ভেড়িয়া চাষি দাদা মনে অছন বললু, তো সবকে মুই অনুরোধ করবি বল, আর তোকে ফুনি কইবি যে গাড়ি গুড়া তো ব্যবহার করবো আকা, যেটা ব্যবহার নেই করলে নেই চলে বল। যে যেটা পাখর রাখো রাস্তা যদি অছে কি কেনটা কাঁড়া লদি নেবার অছে।

0: দাদা।
1: হ্যাঁ
0: বনে লাগলা দাদা,
1: হ্যাঁ
0: এতে সুন্দরা আমার শিল্পী দাদার তাঙ্গর দলবল, এতে বড়িয়া গানা বাজনা কলে, মন পুরা গুলা আসি গলা দাদা।
1: দেখ রে বাবু, দাদা তো আমার পক্ষত কলাকার, আর তাঙ্গর দলবল শুনিবি বনে অছন না, জুট খিচন আরু
0: যে দাদা। দেখ এনতা খরা নে সকালু বাহারি চন, সনকে ইনে খেটি চন, হ্যাঁ আমার লাই গানা বাজনা শুনি কলে
1: কলে,
0: হ্যাঁ ধনবাদ টিকে দামা
1: দামা
0: হই
1: যে বাবুরি।
0: হ্যাঁ
1: এটা তো গানা বাজনা গলা। জি মুই কেন বলতেলি কি, সবু বছর তো মুই কপা চাষ করছি বল, হ্যাঁ যে কপা চাষ যেতকি বেলে কলে বি কেটা গোটে ভুল ভটকা রুই দুছে বল। তো মুই বললু ই বছর যেন কপা চাষ করবি বলে বর্ষা মাস তো আইবা নাকি,
0: হ্যাঁ
1: তো তার আগরু জ্ঞান কৌশল বাবদ তুই জানিছিলে কেন অসুবিধা কে কো তোকে?
0: নাই জানবার তো কথা
1: কথা
0: চাষ বাবদ নে যেতকি জানলে সেতকি বনে
1: বনে।
0: হ্যাঁ
1: যে শুন তো,
0: হ্যাঁ
1: আমার ভবানী শঙ্কর নায়ক আজ্ঞা বললু,
0: হ্যাঁ
1: হ্যাঁ আজ্ঞা তো ভারপ্রাপ্ত অধিকারী অথন সর্বভারতীয় কপা গবেষণা প্রকল্প নে বললু,
0: হ্যাঁ
1: তো আজ্ঞার সঙ্গে সকালে ভেট হইতেলি,
0: হ্যাঁ
1: হই আর আজ্ঞাকে গোটে অনুরোধ করিছে আর আজ্ঞা ফুনি হ বলিছন, অধিক অমল পাই বললু কপা চাষর প্রাক প্রস্তুতি প্রণালী কেনতা হবার কথা, এই বিষয়কে নি করি আজ্ঞার সঙ্গে আলোচনা টিকে হামা বলি করি মুই ভাবুছে।
0: ঠিক ভাবিছু দাদা, মনে বিষয় গুটে
1: হই,
0: হ্যাঁ আমকে বি কাম দবা
1: হই। তো এই যে আজ্ঞা খেটলে না,
0: হ্যাঁ
1: তো আজ্ঞার সঙ্গে মুই কথাবার্তা হেসি, তুই ফুনি শুন।
0: হ্যাঁ
1: চাষী দাদা মা ভয়েন আপন মানে তো জানিছন, আমার কলাহান্ডি আর নোয়াপড়া জিলানে চাষী মনে আজকাল কপা চাষ করি করি বনে দুই পয়সা পৌঁছন। তো আগে তো বর্ষা দিন আসুচি আর কপা চাষী মনে চিন্তা করুথিবে যে কেনতা করি বছর বনে করি কপা চাষ কর্মু বলি করি, তো অধিকা অমল পাইবার লাগি কপা চাষ নে কেনতা করি পূর্ব প্রস্তুতি করি পারমা সে বিষয় থি আলোচনা করবার লাগি আজ আমার বৈঠককে ডক্টর ভবানী শঙ্কর নায়ক আজ্ঞা আসিছন। আজ্ঞা ভারপ্রাপ্ত অধিকারী সর্বভারতীয় সমন্বিত কপা গবেষণা কেন্দ্র ভবানীপাটনা ঠানে আজ্ঞা কাম করছ, তো আজ্ঞা জোহার।
2: জোহার জোহার।
1: আপনকে আমার কার্যক্রমকে স্বাগত।
2: ধন্যবাদ।
1: আমি তো জানিছু আমার কলাহান্ডি আর নোয়াপড়া জেলানে কপা চাষ করুছন, হেলে বি যেন চাষি দাদা মানে যেন মানে আমার কার্যক্রমকে শুনুছন সেমানে বি জানবাকে চাহিবে যে আজ্ঞা প্রকৃত নে কেতে চাষি আর কেতে জায়গানে আমার কপা চাষ হচ্ছে আমার কলাহান্ডি আর নোয়াপড়া জেলানে।
2: আমার কপা কলাহান্ডি আর নোয়াপড়া জেলা পাই এ নূয়া ফসল নুহে, বিগত 30-40 বর্ষ ধর কপা চাষী ভাই ভী মানে এই দুই জেলার কপা চাষ করছেন। যদি আমি দেখিবা আমার যদি আমি রাজ্য কথা চিন্তা করিবা তাহলে গত বর্ষ আমার 240,000 হেক্টর জমি কপা চাষ করা যাই, এবং এই বর্ষ মধ্যে আমার সেটি যোজনা আছে কলাহান্ডি জেলার পাখাপাখি 70-80,000 হেক্টর, আর নূয়াপড়া জেলার 18-20,000 হেক্টর জমি এ বর্ষ কপা চাষ করা যাওয়া নির্ধারণ করা যাই।
1: তো আজ্ঞা এটা তো নির্ধারণ করা যাইছে বলে কেতে চাষ হবা বলি করি, আর আমি তো দেখুছ আমার কলাহান্ডি জেলানে বঢ়িয়া কপা চাষ হচ্ছে, তো আমি চিন্তা করমা আজ্ঞা আমার রাজ্য নে আর আমার দেশ নে আমার কলাহান্ডি জেলার কাণ স্থান আছে আজ্ঞা এই যে কপা চাষ নে?
2: দেখুন কপা চাষ আমার যদি সর্বভারতীয় কথা আমি চিন্তা করিবা তাহলে সারা ভারতবর্ষের পাখাপাখি 11টি রাজ্যের কপা চাষ করা যাচ্ছে, এবং তন্মধ্য আমার ওড়িশা রাজ্য অন্যতম, এবং পঞ্জাব হরিয়ানাঠু আরম্ভ করে আমার দক্ষিণ ভারতর তামিলনাড়ু এবং কর্ণাটক এই রাজ্য মানুষের কপা চাষ করা যাচ্ছে, আন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট এইসব রাজ্য মানুষের আমার কপা চাষ করা যাচ্ছে।
1: আজ্ঞা তো বঢ়িয়া কথা গোটে কহিলে আজ্ঞা যে খালি আমার রাজ্যে নেছে আমার জেলা নেছে ভারত নেবি কপা চাষ করা হচ্ছে আর বনে কিসমর কপা চাষ করা যাচ্ছে, তো আজ্ঞা গোটে কপা চাষি যে কপা চাষ করবার লাগি আগ্রহী আর করুছন বি কেন কেন দিক প্রতি সেমানে টিকে সতর্ক হওয়া দরকার আজ্ঞা এই কপা চাষ নে?
2: দেখুন আমি কপা কু গোটে অর্থকরী ফসল বলে কোচু এবং তা সেইপাই তাকে ধরাশুনা বলে কুযাচ্ছি, তেমন কপা যেহেতু গোটে দীর্ঘমেয়াদী ফসল পাখাপাখি 5-6 মাস অবধি কপা ফসল রয়ে থাকে, তেমন তার ফসল পরিচালনা করা কতগুলা দিগ প্রতি আমি দৃষ্টি দেওয়া পড়ে, যেমিকি উন্নত বিহনর চয়ন,

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ଶୁଣୁଛନ୍ତି ଆଞ୍ଚଳିକ ଗୀତ କ୍ରମରେ କେତୋଟି କଳାହାଣ୍ଡିଆ ଗୀତ ପରିବେଷଣ କରୁଛନ୍ତି ଅମରିଷ ପ୍ରଧାନ ସାଥୀ।